0: শ্রোতা বন্ধু, নিজ গাঁ নিজ জন্ম মাটি কাহকু বা ভাল না লাগে কহিলে? গাঁর পানি পবন গছ লতা বন পাহাড় সবু নিজর, অতি আপনার। গাঁর সকাল যেতিকে মনোহর, সন্ধ্যা আহুরি সুন্দর। নিজ গাঁর কথা বখাণি বসিলে মন বিভোর হয়ে যায়, আনন্দের মন পুরি যায়।
1: ভদ্রক জেলার তিহিড়ি ব্লক অন্তর্গত অটক গ্রামর শিশু সাহিত্যিক কবি শ্রী ডাক্তার গোলক প্রসাদ বয়ারী নিজ গাঁ অটক কথা কুচার। মো গাঁ ভদ্রক চাঞ্জবালী রাস্তার উত্তর পার্শ্বরে অবস্থিত। গাঁ মধ্য দিয়ে ধামরা ভদ্রক রেলপথ লম্বি যাই। অটক গ্রামর লোক সংখ্যা 2000 অধিক হব। অধিকাংশ চাষবাস করে জীবনযাপন করতে। মো গাঁরে পঞ্চায়েত অফিস, হাই স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, উপ্রা বিদ্যালয়, মঠ, মন্দির ও যুবক সংঘ অছি। মো গাঁরে সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা, দুর্গা পূজা, শিবরাত্রি, পণা সংক্রান্তি, রথ ও বাহুড়া যাত্রা প্রতিবর্ষ ধুমধামে পালিত হুয়ে। মু মো গাঁকু ভারি ভাল পায়। তাহারি কূলরে বড়ি আজ সারা ওড়িশারে জনে বরিষ্ঠ শিশু সাহিত্যিক ও কবি ভাবরে সুপরিচিত, তেমন তাকে মু কোটি কোটি প্রণাম জনাওছি। বর্তমান ও গাঁ উপরে

শ্রোতাবন্ধু এথর আপনার ভারতীয় সেনারে অগ্নিপথ যোজনা এবং নিয়মিত ক্যাডর অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই সম্পর্কিত এক ঘোষণা। ভারতীয় সেনারে নিযুক্তি পাইঁ অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই চলিত জুন মাস এক তারিখ অর্থাৎ আজিঠারু আসন্তা 12 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হেব। কলকাতার নিযুক্তি জোনরে সিকিম, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যের 17টি সহরর 26টি কেন্দ্রে পরীক্ষা হেব। ওড়িশা রাজ্য পাইঁ এই পরীক্ষা 7টি সহরে যথা কটক, ভুবনেশ্বর, ঢেঙ্কানাল, রাউরকেলা, সম্বলপুর, বালেশ্বর এবং ব্রহ্মপুরে অনুষ্ঠিত হেব। অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা নিমন্তে গত এপ্রিল মাস 10 তারিখ সুদ্ধা সফলভাবে আবেদন করিথিবা প্রার্থীমানে মই মাস 15 তারিখ ঠারু www.joinindianarmy.nic.in রু সেমানক প্রবেশপত্র ডাউনলোড পাই উপলব্ধ আছে। সফলতার সহ পঞ্জীকৃত প্রার্থীমানে যেউমানে প্রবেশপত্র পাই নাহান্তি সেমানে সেমানকর সম্পৃক্ত সেনা নিযুক্তি কার্যালয় এআরও সহিত যোগাযোগ করিপারিবে। কম্পিউটর আধারিত অনলাইন পরীক্ষাকু বুঝিবা এবং অভ্যাস করিবা পাই প্রার্থীমানঙ্কু www.joinindianarmy.nic.in ওয়েবসাইট পরিদর্শন করিবাকু মধ্য পরামর্শ দিয়া যাইছি। অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই পরে মনোনীত প্রার্থীমানঙ্কু সেমানকর ফলাফল এবং নিযুক্তি র্যালির কার্যসূচী বিষয়ে সূচিত করা যিব। প্রার্থীমানঙ্কু কোনসি মধ্যস্থি ডাউটর শিকার নহেবাকু পরামর্শ দিয়া যাইছি। এ সম্পর্কিত কোনসি প্রশ্ন থিলে প্রার্থীমানে সেমানকর নিকটস্থ নিযুক্তি কার্যালয় সহ যোগাযোগ করিবা উচিত।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिबो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা
2: 1970
3: শেষে প্রসন্ন কুমার সামলকর রচনার শিল্পী সুভাষ দাস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: প্রচার করুছু পালা, পরিবেশন করিছন্তি কার্তিক চন্দ্র বেহেরা এবং সাথে প্রেমানন্দ সাহু, সুধাকর প্রধান, বংশীধর প্রধান, শরত কুমার সাহু এবং দ্বিজবর পণ্ডা।
4: জয় জগন্নাথ।

এই গীতটিকে শুণবা আপনার অনুরোধ গীতটিকে শ্রোতা বন্ধু আপনার শুনে দেছু। গীতটিকে যুগলকণ্ঠে গাইছেন অনুরাধা পড়ুয়াল এবং মহম্মদ জিজ।

0: রে সিন্দুর হাতে শঙ্খা দেই বধু বেশ করি ঘর কুনবি।
1: শুনলি কেতোটি ওড়িয়া কথাচিত্রর গীত আম কেন্দ্রর কার্যক্রম প্রসারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহার্টজ যোগে আকাশবাণী কটক। আরম্ভ করুছু আমার হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম অশ্রান্তি অপরাহ্ন। কার্যক্রমর প্রথম গীতটি গাইছেন লতা মঙ্গেশকর, চলচ্চিত্র আরাধনা, গীত রচনা আনন্দ বক্সী।

পরবর্তী গীতটিকে গাইছেন লতা মঙ্গেশকর ও সুষমা শ্রেষ্ঠ এবং সাথী মানে চলচ্চিত্র চকমে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এই সেমিস্টরক দিয়েছেন কৈলাশ বেহেরা, কামিনী বেহেরা, কন্তল আঠগড়। লিখেছেন সুভাষ ভাইঙ্ কণ্ঠে কবাট পিটিকিয়ে ডাকিলা। এই গীতটা শুণাপা শ্রোতা বন্ধু আপনার অনুরোধ গীতটি আপনার শুনে দেছু। গীতটি রচনা করেছেন নিজাম।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটিকে গাইছেন অক্ষয় কুমার মহান্তি, গীত রচনা দেবদাস ছুটরায়।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: স্বাগত করুছু আপনার আজির অন্বেষা কার্যক্রমক। আজির অন্বেষারে মু আছি আপনার সাথী প্রতীক্ষা,
1: আর মু আছি আপনার সাথী দীপ্তি।
0: দীপ্তি, বেলে বেলে ভাবিলে কেতে অদ্ভুত লাগে নি, মানুষ নিজ মুহর হসকু দুনিয়াকু কেতে সহজরে দেখাই পারে, কিন্তু মনর ভয়কু সবুবেলে লুচাই রাখে।
1: বিলকুল ঠিক কইল প্রতীক্ষা, তুমি কেবে ধ্যান দেইছ? আজিকালি লোকমানে মু ভালো আছি বলি বহুত সহজরে কহি দিয়ন্তি, কিন্তু সতরে ভালো রহিবাটা দিনকু দিন যে কেতে কষ্টকর হই পড়ুছে, সেটা কেবল সে লোকটা হি জানিছি।
0: হ্যাঁ দীপ্তি, আজির এই দৌড়ভরা জীবনরে সবকিছি যেমতি খুব শীঘ্র ঘটুছে, স্বপ্ন শীঘ্র দেখিবাকু পড়ুছে, সফলতা শীঘ্র পাইবাকু পড়ুছে, নিজকু সবুবেলে প্রমাণ করিবাকু পড়ুছে, আউ এই সবু ভিতরে কোঠি না কোঠি মনিষটা ধীরে ধীরে ক্লান্ত হই পড়ুছে।
1: আউ তুমি লক্ষ্য করিছ প্রতীক্ষা, বাহারু সবু সাধারণ লাগু থাকে, লোকটি হসু থাকে, কাম করু থাকে, অন্য মানক সহ কথা হউ থাকে, কিন্তু ভিতরে ভিতরে সে এক নীরব ঝড় সহ লড়ু থাকে।
0: ঠিক কহিল দীপ্তি, কেবে কেবে এমিতি লাগে সবু কিছি থিলে মধ্যে মনটা খালি, লোক থিলে মধ্যে নিজকু একা লাগে, কথা কইবাকু ইচ্ছা হুয়ে কিন্তু শব্দ মিলেনি, আউ সেই অকুহা চাপগুড়িক ধীরে ধীরে মন ভিতরে সঞ্চিত হয়ে রহি যায়।
1: আউ অদ্ভুত কথা হেউছি প্রতীক্ষা, আমি শরীরর যন্ত্রণাকু তো বহুত শীঘ্র বুঝিপারু, কিন্তু মনর ক্লান্তিকু অনেক সময়রে চিহ্নি পারু নাহু। জ্বর হেলে আমি ঔষধ খোঁজু, দেহ অসুস্থ হেলে বিশ্রাম নেউ, কিন্তু মন থকি গলে, অস্থিরতারে বুড়ি গলে তা পেই কোন করু?
0: কিন্তু বিজ্ঞান কহে বন্ধু, মন ও শরীর কেবে অলগা নুহে, মন ভিতরে চালুথিবা প্রত্যেক চাপর প্রতিধ্বনি শরীরে মধ্যে শুনিবাকু মিলে, অত্যধিক চিন্তা ও ভয়র সময়রে আম মস্তিষ্ক শরীরকু এক বিপদ সংকেত পঠায়, হৃৎস্পন্দন বড়ি যায়, নিঃশ্বাস দ্রুত হয়ে যায়, হাতগুড় ধরিবাকু লাগে, ছাতি ভারি লাগে,
1: আউ সেই অবস্থাকু হি কুহাযায় প্যানিক আটাক। বন্ধু, আজির যুবপিঢ়ি পাঠপড়ার চাপ, ক্যারিয়রর অনিশ্চিততা, সম্পর্কর জটিলতা, সোশিয়াল মিডিয়ার তুলনামূলক জীবনশৈলী এবং সবুবেলে পরফেক্ট দেখাযিবার চাপ ভিতরে ধীরে ধীরে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ুছন্তি, কিন্তু দুঃখর কথা, সেমানে নিজর ভয়কু কহিবা পূর্বরু লোক কোন ভাবিবে তাঙ্ক বিচারকু ভয় করিবা আরম্ভ করি দেউছন্তি।
0: হ্যাঁ বন্ধু, মন মধ্যে আঘাত পায়, মন মধ্যে ক্লান্ত হয়, আউ মনকু মধ্যে সুস্থ হেবা পাই সহানুভূতি ও সহযোগর আবশ্যকতা থাকে। তেবে এ প্যানিক আটাক কোন, এহার লক্ষণ কোন, চলন্তু এ বিষয়ে কিছু অধিক জানিবা আজির আলোচনার। আজির আলোচনা প্যানিক আটাক কোন এবং কাহিকি, আলোচনা করুছন্তি আনন্দিতা মহারণা।
2: আজির দ্রুত গতির জীবনরে চাপ, ভাবনাত্মক ভার এবং অনিশ্চিততা জীবনর সাধারণ অংশ হয়ে পড়েছে। কেবে কেবে মন এবং শরীর এই চাপগুড়ি তীব্র ভাবে প্রতিক্রিয়া করে, যাহাকু আমি প্যানিক আটাক বা আতঙ্ক বিকৃতি কহু। ডায়াগনোস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিজর্ডর অনুসারে প্যানিক আটাক হেউছি হঠাৎ তীব্র ভয় কিংবা অসুবিধার এক তরঙ্গ, যাহা কেবল কিছু সময় মধ্যে চরম সীমাকু পৌঁছি যায়। প্যানিক আটাক কোনসি নাটক, দুর্বলতা কিংবা ধ্যান আকর্ষণ করিবার আচরণ নুহে, এহা শরীরর এক স্বতঃপ্রবৃত মানসিক এবং জৈবিক প্রক্রিয়া। প্যানিক আটাককু বুঝিবা পাই প্রথমে আমাকু বুঝিবাকু পড়িব যে আমার মস্তিষ্ক ভয়কু কিপরি প্রতিক্রিয়া করে। আমার মস্তিষ্করে আমিগডালা বলি এক অংশ রহিছি, যাহা বিপদকু চিহ্নট করিবা পাই এবং ভয় প্রতিক্রিয়াকু নিয়ন্ত্রণ করিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিভায়। প্যানিক আটাক সময়রে যেতেবেলে প্রকৃতরে কোনসি বিপদ নথায়, সেতেবেলে মধ্যে আমিগডালা শরীরকু জরুরি সংকেত পঠায়, এহার পরিণাম স্বরূপ শরীর ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়াকু সক্রিয় করে। এড্রিনালিন এবং কর্টিসল পরি স্ট্রেস হরমোন ক্ষরণ হুয়ে, এই হরমোন গুড়িক এই সবু প্রকারর ভয়কু সম্মুখীন করিবা পাই শরীরকু প্রস্তুত করে, যাহা ফলরে হৃদয়ের কম্পন বড়ি যায়, নিঃশ্বাস প্রশ্বাস নেবার গতি বড়ি যায়, মাংসপেশী গুড়িক শক্ত হয়ে যায়। এই সবু কারণরু ব্যক্তি জনক হঠাৎ ছাতিরে যন্ত্রণা অনুভব করন্তি, তাঙ্কর হৃৎস্পন্দন তীব্র হয়ে যায়, শ্বাসক্রিয়ারে কষ্ট অনুভব হুয়ে। তা ছড়া ব্যক্তি জনক দেহ অত্যধিক মাত্রার থরিবাকু লাগি মুন্ড ঘুরি আদি লক্ষণ দেখা যায়, স্নায়ুতন্ত্র অত্যধিক সক্রিয় হয়ে যায়, যাহা ব্যক্তিকে লাগে যে কিছু ভয়ঙ্কর ঘটিবাকু যাউছি। গবেষণার এহা মধ্যে সূচিত হুয়ে যে সেরোটোনিন এবং গাবা, যাহাকু আমি গামা আমিউনোবিউ

শ্রোতা বন্ধু, আমাদেশকু সুস্থ সুন্দর রাখিবাকু হেলে আমাকু সম্মিলিত উদ্যম করিবাকু হব। বৃক্ষরোপণ সহ পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবাকু হব। সম্প্রতি জলবায়ু পরিবর্তন যোগু উভয় মানব ও উদ্ভিদ জগত উপরে এহার কুপ্রভাব পড়ুছি। এবেঠু পরিবেশর সুরক্ষা নহেলে আগামী দিনরে এহা ভয়

0: আরে বৈঠই ঘরে কি অছ?
1: কি আম নিধিয়া কি?
0: জুহারে জুহারে অপা।
1: জুহারে জুহারে নিধিয়া, বহুদিন পরে তম সাঙ্গে ভেট হেলা।
0: হ্যাঁ তো কোন সরল সরল তমে আসি বৈঠই ঘরে বসি গলনি আউ।
1: নাই বা নিধিয়া, এ সঞ্জ বুড় হেলা, মু কলি নাই, মু গোটিয়ে গোটিয়ে পাদ পকাই যাউচি আউ।
0: ভাল কল অপা, ইয়ে সঞ্জ বেলরে টিকে আসি বৈঠই ঘরে বসিলে
1: হ্যাঁ
0: আর দ্বিপদ কথাবার্তা হলে মন তো ভালো লাগিব।
1: আরে ইয়ে পরা আমার স্বর্গপুর, আমি এটি সুখ দুঃখ হচ্ছে কথাবার্তা হচ্ছে, আম পেট পাটনা কথা পরা আমি শুনবাক আউচে।
0: হো ইয়ে জিনিসটা নেল নলে মু এমনি কথা গপুথিবি, ইয়ে জিনিসটা এইটি থাইছু
1: কোন বা ইয়ে
0: এটিকে খোলিকি দেখু না।
1: হরে ইয়ে পরা কোন ছেনা ভলিয়া দেখা যাউচি,
0: দহি ছেনা।
1: হরে কি দেইতিলা কি রে?
0: ইয়ে তো

0: অতি আপনার সাথী তুমি মোর মো খুশিরে হস মো লুহরে কান্দ
1: কথা দেইথিলো চালিবি আসিলো সেথি পাই তুমি মো পছন্দ।

0: প্রিয় শ্রোতা বন্ধু মানে প্রীতম সুতার, সাই সুতার, সুরেশ গ্রহাচার্য, অন্নপূর্ণা গ্রহাচার্য, সুলোচনা গ্রহাচার্য বামরা কেন্দ্রাপড়ার লেখন্তি,
1: প্রত্যেক রবিবার নটা হেলে কাহিঁ কেতে দূরে থিবা এই অস্থির চঞ্চল ও চগলামি মনটা উড়ি উড়ি ফেরি আসে সেই মিঠা মিঠা স্বরের কুহু কুহু তানরে কথা হেউথিবা দুইটি পক্ষী নিকটকু।
0: সতরে সেই পক্ষী দুইটি কোন কিছু মায়া জানিছন্তে কি? প্রেমর ডোররে বন্ধা এ সম্পর্ক কেতে মজবুত সতে?
1: সূর্য উঠন্তে কোইলি রাবন্তে সাথে হয়ে যাতে অস্তে,
0: ঝগড়া লাগন্তে টুয়া টুই পরে দুহে দুহিঙ্ক সাঙ্গরে,
1: টুইঙ্কু কে যদি টাণ করে কহে লুহ আসে যায় টুয়া আখিরে,
0: কথা কটাকটি চিমুটা চিমুটি তা মধ্যে গেল বসর,
1: সে দুষ্টামি মধ্যে লুচি রহিথায় দুহিঙ্ক স্নেহ আদর।

প্রিয় শ্রোতা বন্ধু নরেন্দ্র মহাকুড় বাসুদেবপুর ভদ্রক লেখা গ্রীষ্মর রৌদ্রতাপ জনজীবন অস্তব্যস্ত করুবাবলে মো প্রসঙ্গের অগণা কিন্তু ভিজুছি বর্ষার প্রেমর বর্ষার ভাল পাইবার বর্ষার আউমানে মো পছন্দর অগণার অনেক বর্ষা হেউ কি বসন্ত শীত হেউ কি শরত সর্বদা ভিজুছেন প্রেমর বর্ষার ভাল পাইবার বর্ষার এই বর্ষা কেবে থমি না যাও বরষু থাও এমিতি এমিতি আউ এমিতি মো পছন্দ কেবল জনকর পছন্দ হয়ে রহি নাই বরং এহা লক্ষ লক্ষ লোকঙ্কর পছন্দর কার্যক্রম হয়ে সারিছি তাহা কেবল সম্ভব হয়ে পারিছি দুই অপাঙ্ক যোগু অপাঙ্কর উপস্থাপনা শ্রোতাঙ্ক সহ অপাঙ্কর মধুর আলাপ এবং এহা সহিত মধুর সঙ্গীতর মূর্ছনা এই সবুর সম্মিশ্রণ কার্যক্রমকু সফলতার শীর্ষরে পৌঁছাইছি এথিরে দুই মত নাহিঁ।

0: প্রিয় শ্রোতা ভৌণী স্বর্ণলতা সাহু বালিয়া ডেরাবেশ কেন্দ্রপড়ার লিখতি
1: শ্রোতা সহিত আলাপ ও গীত মতামতপূর্ণ কবিতা তা সাংগুক গীত পদে পদে কার্যক্রম বেশ সরস সুন্দর করে পারি
0: প্রীতিপূর্ণ কবিতা স্তম্ভরে গোবিন্দ বেহেরা এবং অবিনাশ দাসকর কবিতা ভাল লাগি
1: কবিতা সাংগুক গীত খাপ খুয়াই দিয়া যাচ্ছে সে ভাল লাগুছে দুই অপাঙ্কর মধুর বাণী মনকু কিনন্তি ভাষারে পুণে
0: সচেতন ধর্মী কথা কহন্তি কৌণস কালিমা দূরেই দিয়ন্তি
1: কার্যক্রম হুয়ে ভারী মধুর দুই অপাঙ্কর মধুর সুর
0: মন দুঃখ থিলে ভরন্তি হস ভাষা জাদু করি ভরে পিউষ।

0: প্রিয় শ্রোতা বন্ধু রমেশচন্দ্র বেহেরা আয়তপুর কটক লেখা
1: মো পছন্দ কার্যক্রমে শ্রোতা মানুষ ভাল পাই বৃদ্ধি পাওছে
0: প্রীতিপূর্ণ পত্রের কবিতা গুড় মনোমুগ্ধকর হয়ে পুছে
1: শ্রোতা মানে চিঠি নিজের মতামত লিখি পঠাও
0: দিব্যাঙ্গ তথা দৃষ্টি বাধিত মানুষ পরিচয় বিশেষ সহায়ক হয়ে পুছে
1: আগক যাওয়া পরামর্শ দিয়া যাচ্ছে প্রিয় শ্রোতাবন্ধু অবিনাশ দাস অন্তর্গড় শ্রী বলদেবজী কেন্দ্রাপড়ার লেখা
0: সম্মাননীয় শিক্ষক অনিল মহোদয় কবিতাটি অত্যন্ত শ্রুতিমধুর ও চমৎকার লা মো পছন্দ ও মা দুজন প্রতি তাঁর স্নেহ মমতা অতি সুন্দর ভাবে উপস্থাপিত করেছেন সে তা ধন্যবাদ ও প্রণাম
1: টেলিফোন বার্তাপরে জনৈক ভাই তাঁর পড়া সময় তাবনার ঘটি এক দুঃখদ ঘটনা বর্ণনা করে তাহা অত্যন্ত মর্মস্পর্শী লা তেবে মোর সমবেদনা তাঁর জনাওছি।
2: হ্যাঁ

0: তার ফ্রেন্ড মানুষ ডাকি দিও তো বেশি বিলম্ব করবানি হ্যালো সাহু বাবু ওয়েলকাম ওয়েলকাম টিকে ডেরি গেল বোধে আচ্ছা শুনতু শুনতু দাস সেপটে ডাইনিং হলে দিন আয়োজনটা বুঝাবুঝি করুচন্ত আচ্ছা সাহু বাবু তুমি জষ্ট মিনিট পটনাক ইয়ারে ও পাত্র বাবু আচ্ছা আপন আপন
1: স্যার নমস্কার মোর আজ্ঞা টিকে ডেরি হয়ে গেল আয়ে হলে মো মিসেস
2: নমস্কার আজ্ঞা
0: ওহো আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার আরে ভয়া শুন শুন এই গিফট আইটম গুড়াক ভিতরক নিয়ে যাত আউ মিঠু বাবুকে তলকু ডাকি দে আউ লেট করিবানি
2: হেইটি এই কোন দেখুছ না কোন এই সোফা সেট গুড়াক কেতে সুন্দর ডিজাইন হেইছে
3: হ্যাঁ হেইছে হেইছে
2: খুব দামিকা হেইছে বনু হে
3: হ্যাঁ হ্যাঁ
2: হেইটি হ্যাঁ এ কার্পেট দেখুছ
3: কোন
2: বা ভালো মানুছি বোধে হাত কাম ডিজাইন হেইছে
3: হ্যাঁ হেইছে
2: এ হেইটি এ কেতে দাম হেইছে কইলো
3: ও তুমি চুপ করো না এইটি পেই কোরা আনাইনি আসু আসু আরম্ভ করতলো
2: হেইটি
3: জবাব মুপারিবিনি টিকে ভালো চুপ রহ তুমি আনিকি মানুষ বড় ঝমেলা
2: কন কহিল
3: শুনো আম।

0: ओके ओके ओके ओके डिनर प्राय रेडी आपण माने एथर डाइनिंग हॉल को आसी पर आउ पिला माने मिंटो रूम को चल जानतु दे मस्ट हैव ए डिनर देयर
1: ডাইনিং টেবুল কি সুন্দর দেখা যাচ্ছে ডিজাইন টা দেখ
2: দেখুছ
1: মালো এ টেবুল মঝিটা কেমন ঘুরি যাচ্ছে দেখ
0: কন বিনোদ
2: আজ্ঞা
0: তোমার মিসেস কিছু কইলে এনি প্রবলেম
2: না স্যার না না কিছু নো নো প্রবলেম তুমি কিছু সময় চুপ বসিকি রইছ এমনি কোন হউছ এমনি রদে দিয়া বলি ওহো
1: যে চিড়ি আও কোঠি দে তুমি কল দেখাই দউছ না কই
2: হউ হউ হেলা হেলা হেলা এবে ঠিক ভাবরে বসো তো গাউন্ডি স্ত্রী লোক ভালি হুয়নি আশা ঝমেলার মানুষ পড়লা
1: কোন কইলা
2: নাই নাই
1: কোন কও তুমি
2: কিছু নাই কিছু নাই আই ইহে এতে জোরে প্লেটটাকে ঠক ঠক করনি এমিতি কন্টা চামচ ধরা হুয়েনি যদি সেথে খাই ন পাউছ তো রখি দিও খালি হাতে খাই নিও যো মেলা
1: কোন কইলা কোন কও জামা
2: নাই মো কিছু নাই কিছু নাই
3: খাও
1: মু কোয়াড়ে গাউলি মু মফসল রু আসিছি না আউ তুমি তুমি কোন শহর রু আসছিল কি
2: তুমি সেটি সেমতি কাই কহুতল কইল হ্যাঁ যেমতি কিছু ন দেখিলা ভলি ন জানলা ভলি টিকে হলে কাণ্ড জ্ঞান নাই
1: মোর না থাও তোমার তো আছে
2: হ্যাঁ হেলা হেলা
1: এইটি শুন কালি শীঘ্র যাই গোটে ডাইনিং টেবিল অর্ডার দেই দেব
2: আচ্ছা হেলা
1: ঠিক সেমিতি কা ডিজাইন র আউ সেই সাইজ র বড় টেবিল টি তা থারো বি আহুরি বড় হবো বুঝিলা
2: হ্যাঁ
1: কি সুন্দর মানুষ না ডিজাইনটা খুব ভালো হয়েছিল
2: আয় সেইটা খুব বড় সাইজ হব একা সাথে দশ জন বসবার ব্যবস্থা
1: আছে
2: সে পুনি টিকুটে তৈরি বহুত কস্টলি কিন্তু
1: কোন কোন কইল
2: আয় কহিলি কি সাগুয়ান কাঠে তৈরি বহুত বড় সাইজ আর দাম বি বহুত বেশি হইতিব কিছু জানিমনি শুনিমনি খালি বকর বকর হইতিব
1: কোন কইল মু বকর বকর হউছি না কি কইলে বি দোষ ন কইলে বি দোষ পিলা মানে কবেঠু মো সাথে লাগিছন্তি ঘরকু গোটে ডাইনিং টেবুল
2: আনিবি
1: নিজ নিজ সাঙ্গ ঘরকু যাউছন্তি পাটিরে খাউছন্তি সেমানক ঘরে ডাইনিং টেবুল দেখুছন্তি আউ আম ঘরে খাই বসিলা বেলকু পিলা মানকর খন্ডে খন্ডিয়া টেবুল টিয়ে বি নাহি এবে কোন না সোফা আউ টিভি আসিলা যে সেইটা পুনি রঙ্গিনি নুহে এথিরে কোন বহুত আসিগলা
4: সাইড সাইড আগে ছকর কোডে মডিবে বাবু
2: আরে তু কোন নুয়া রিক্সা চলাউছু কি রে আরে ছক পাখু ডাহাণ কু মরিবু মঠ সাই বুঝিলু টিকে ভিতরকু আরে ইয়ারে কেবে রিক্সা চলাইনু না কোন
4: না না আজ্ঞা এ রাতি বেলাটা না এ রাস্তা খারাপ
2: হও শীঘ্র চলা টিকে আস্তে কথা কহ ন কই পারলে ঘরে কথা হবা রিক্সা বালাটা সব শুনুছি
1: শোনো থাও মু কই দউছি কালি সকালে যাই ডাইনিং টেবিল রো অর্ডার দেই আসিব
2: হও হও
1: সে যাহা বি হও ঠিক সেমিতি কা সাইজ আর সেমিতি কা ডিজাইন দেখিবা ডাইনিং টেবিলটা ঘর কো নিহাতি দরকার
2: ওহো তোমার সকালে গোটে কথা তো এইনে আউ এক প্রকার তুম মুন্ড বোধে খারাপ হয়ে গেলানি নইলে হঠাৎ তিনটি ডাইনিং টেবিল পেই জিদ
1: হ্যাঁ হ্যাঁ মো মুন্ড খারাপ হয়ে গেলানি হউ ভালো কিরি হউ সে যাহা বি হই যাও হলে ডাইনিং টেবিল আসিব হি আসিব
2: এ রিক্সা রক রক রক এই ড্রপ আরে আগু কোড়ে মারি যাও তো রক
4: ওহো বাবু আপন কইলে ছিন রিক্সা রাখিবে আপন তো কিছু কও না
2: আ কইলি রক হে হউ হেলা ই ঝামেলা হ্যাঁ শীঘ্র বলেলা
1: ওহো ওল হোছি মা আউ কেমি তো লেবি যায়
2: আরে তোর কেতেলা হ্যাঁ কেতে নেবো কা

0: টেবুল উপর বোর্ড টা বাহার করে অলগা রাখু না আগ সেই লেগ র ফ্রেম টা দরজার দিয়ে দিও
1: আজ্ঞা টেবুল উপর পটা পরা তার লেফট ফ্রেম সাংরে রিপিট করা আছে সে কোন আগে বাহারিব আজ্ঞা মজবুত কাম হইছি হুলুহুলিয়া কাম ইয়ে নুহে ইয়ে কোন আগে অন্য ডাইনিং টেবুল হইছি যে আপনার যেমন কইছেন পড়াইব
0: এইটা রিপিট করা হইছি
2: আজ্ঞা সেমিতিকা সুন্দর মজবুত কাম হইছি পুরা
0: আরে সব বুঝিলি এই নে দরজা দেইকিরি এটা কু কিমিতি ভিতর কো নবা
1: আজ্ঞা টিকে রুহতু এই যে চৌকাট আছে না আউ এই দরজা টিকে বোধে আগে লাগিব
2: আপনার চিন্তা করন্তু নি দেখু জুরন্তু আরে এই সেপট আনি দেলো
1: আচ্ছা
2: তেড়ে কি ও আস্তে কেমনু
1: সেপট টিকে ধর
2: হ্যাঁ ধর
1: জমা যাব না
0: আচ্ছা ঝমেলা তো ইয়ে টেবুল টপ বোর্ড টা রিপিট করিও কি কে
2: আজ্ঞা সেতিরে বি কিছু লাভ হই নথান্তা
0: আউ
2: মূল তা লেগ ফ্রেম টা যাওনি লাগুছি পুরা আজ্ঞা বহুত ছোট দরজা আজ্ঞা এত বড় ডাইনিং টেবুল মোটে যাই পারিবনি
0: কোন কইল
2: যাই পারিবনি
0: যাই পারিবনি আরে টিকে চেষ্টা করে দেখো
3: জীবনি কাহিকি মা ম্যানেজরক ঘর দরজা কই এত বড় যে ইয়া থারু বি বড় ডাইনিং টেবুল ভিতরকু নেই হেলা আউ এঠি এইটা যাওনি জীব আনা আনা
2: ও আগে আমি তো চেষ্টা করি দেখিলে এত ছোট দরজা দেই যাই হেবনি যা আপন বুঝিবে
0: আউ বুঝা বুঝি কিছু নাই যেমিতি হেলে ডাইনিং টেবুলটাকু ভিতরকু নবাকু হব
3: টেবুল কোন আসিলা বাহার ফিনারে পড়িবা পাই
4: এ বিনোদ আরে এ কোন হউচি আরে বা বড় বড়িয়া ডাইনিং টেবুলটা হইছি আউ
0: আপন ঠিক সময় রাইছন্তি দেখন্তু না টেবুলটা বড় হই গলা যে
4: ওহো বুঝিলি বুঝিলি সেইতি পাই এ টেবুলটা উপরে কুস্তি কসরত হউতলা নাই মু দূরু ঠিক অনুমান করতেলি কিছু গোটা মানে ভীষণ কাণ্ড চালিছে এঠি আউ
0: আগুরু মো মুন্ডরে পশিলানি আউ এই দরজাটা এত অনুসার যে
4: ওহো ইয়ে কোন গোটা প্রবলেম ঠিক আছে টেবুল যদি বড় হউছি আর এ দরজা ছোট হউছি তবে গোটা কাম কর
0: কি কাম দাস হউ
4: দরজা খোলি দেইকিরি মানে চৌকাটাকে ভাঙি দিও রাস্তা আপনা আছে মেলা হইযিব
0: কোন কইলে চৌকাট ভাঙি দেওয়া ইয়ে তো দরজা ভাঙা কাম হব
4: তাহলে গোটা কাম কর টেবুলটাকে ভাঙি ছোট করে দিও
3: তা মু করে দেবিনি
4: তাহলে টেবুলটা ভিতরকু নেওয়া পাই শেষের চৌকাট ভাঙ্গি পড়ব
2: আজ্ঞা ঠিক কইছন্তি শাবল গোটে হেইনে হেইগলে চৌকাট আগে উপড়ি যাব
0: আরে ইয়ে সব কোন কৌছ ইয়ে যে এইনে দরজা বিহীন হইযিব তা ছড়া এইটা তাও
3: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডাইনিং টেবুল ভিতরকু আনিবা পরে ভঙ্গা রোজা সব ঠিকঠাক করে দেই পুনি চৌকাঠ আর দরজা লগাই দেবা আর সেতির ক্ষতি কোন আছে
4: কথা ঠিক কইছ দেখিল বিনোদ আমি কৌছিলি না ভঙ্গা গড়া তো দুনিয়ার নিয়ম তেবে এটি সে নিয়মটা লাগু করা যাও
0: কিন্তু এসবু এইনে নকলে কোন চলিবনি
3: কোন কহিল হ্যাঁ এইনে করিবনি আর টেবুলটা কোন বাহারে পড়ি পড়ি খরা বর্ষা খাউতিব
2: হ্যাঁ আজ্ঞা গুড়া ছাবল দেলে টেবুলটা ছাবল এইনে হই গলে না ঠিক সব হই যাব
1: ও আজ্ঞা আপন খালি ঠিয়া হইকি দেখন্তু সাঙ্গে সাঙ্গে কেমতি কামটা হইছিব
0: ওহো তুমি সব বুঝি পারিবনি বাবু দাসু দাসু ইয়ার টিকে শুনে যদি এই নেই এসব ভঙ্গারুজা কাণ্ড হুয়ে না তবে মো অবস্থা কণ হব কহিলে ঘর তা মো নিজর নুহ ভড়া ঘর ইয়ে আউ ইয়ে ঘর মালিক পাত্রবাবু যদি খবর পাই পৌঁছি যাতি তেবে
4: ওহো তুমি তো ভাবিলে হব নাই আর আসন্তু পাত্র সীতা কথা কইব এইটা কোন ঘরের গোটা স্ট্যান্ডার্ড দরজা হইছি ইয়ে ডাইনিং টেবুলটা গোটা ভিতরকু যাই পারুনি
0: সে কথা কহিলে কোন সে শুনিবে
4: আরে ন শুনন্তু ঘর ভড়া দেইছন্তি বলি কোন কেই ফার্নিচার রাখিবে নাই ইয়ে গোটা দরজা লগাইছন্তি তা ছড়া তুমি তো পুনি চৌকাঠ আউ দরজা টেবুল আসিলা পরে সব সজাড়ি দেব বলি কৌছ ঠিকঠাক করদেব এতর ভাবিবার কোন অছি এ কাঁথ ন ভাঙ্গিলে এত বড় ডাইনিং টেবুল ভিতরকু যাব কেমিতি
3: এতে খরচ করি এতে হইরাণ হই যদি টেবুলটা ঘর ভিতর কো ন আসিলা তবে সব পণ্ড হই যাব আর ভিতর ঘরে সাবল না আছে আনুছি
4: আরে এ তুমি সব এটি হাত অনিছ কোন আরে যা ভিতরকু যা সাবল নিয়ে আস চৌকাট বাহার করি টেবুল ভিতরকু বর্তি কর।

0: অফ লিভিং স্টাইল এইটাকু মানি নবাকু হি হব মানে নয়া ঘরটিয়ে যোগাড় হলে এই ডাইনিং টেবিলটাকু বি নেই যাবাকু হব
1: এ কোন কইল
0: হ্যাঁ
1: ডাইনিং টেবিল পুনি দেব
0: হ্যাঁ
1: কিন্তু পাত্র অব কোন কহি গলি শুনিলো নি
0: সবু শুনিছি সবু শুনিছি সে ব্যবস্থা মধ্যে হই যাব শেষরে ইয়া হব কিছু আউরি হাত উদারি হই যাব এত সেটিপাই তুমি চিন্তা করনি
1: কিন্তু
0: কিন্তু ফিন্তু কিছু মু শুনিবি নি গেট টুগেদার বি হব তবে ডাইনিং টেবিল উদ্দেশ্যে হো কি ন হো আমি যেতবে ঘর ছাড়ি চালি যাচ্ছে তবে নিজের শাড়ী পয়সা যা সাংরে এত দিন বিতাইছে থরুকে সে গেট টুগেদার কলে মহাভারত কিছু অসুবিধা হব নি
1: সত্যি না কোন
0: আউ কোন মু মিছরে কৌছি এথর খুশি হো কিংবা দুঃখ কর হলে গেট টুগেদার আয়োজন আজি করে দিও আউ তোমার এই ডাইনিং টেবিল মানে দাসবাবু কথার সিম্বল অফ লিভিং স্টাইলটা আজ উদ্ঘাটন করে দিও
1: তোমার খালি সেই কথা
0: আরে শোন শোন শোন রাগি গল না কর্ম টিকে পাখ আস আস
1: হ্যাঁ আসিলে কোন কো
0: আউ টিকে পাখ আস আস বুঝল সবিতা এই ধেতেরি মধ্যে আমার দাসবাবু ভাষার সিম্বল অফ লিভিং স্টাইল।